কোম্পানি বিচর্ক বেলেই মা বিচর্ক বেলেই মাম ঝংঝঙে বগনে ঘরে কোলাম অবত ছড়া কুদনে বলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুলদ সাত পরে পাচ্ছি